শ্রোতাবন্ধু আপন মানে বন্দনা কার্যক্রম শুণুছেন আকাশবাণী বারিপদা কেন্দ্র বন্দনার এথরর কণ্ঠশিল্পী রবীন্দ্রনাথ মিশ্র সে গাইছেন অরুণ মন্ত্রী গীত রচনায়।

প্রচার কল সাঁওতাল আখড়া কার্যক্রম। কার্যক্রমটি লিখি ভাদুচরণ হাঁসদা, আকাশবাণী বারিপদা। এথর শুণত এক সুগম সঙ্গীত গাইছেন কণ্ঠশিল্পী শক্তি মিশ্র, গীত রচনা অরুণ মন্ত্রী।

0: আচ্ছা এ তিনি কথা
1: তিনি কথা ছাড়ি সত্য করন্দে অবলা চিত্রসেন বলে মাগ রখ মোর বলা চিত্রসেন কইলা মা এ সব ধন ধান্যরে মোর দরকার নাই
0: না না না না
1: না আপনার পাখরে শরণ পশুছি আপন মতে কৃষ্ণ হাতর রক্ষা করন্দ
0: রক্ষা কর
1: ইয়া বলি চিত্রসেন আপনার পরিচয় দেলা মন দুঃখ কলে সুভদ্রাই মনে মনে চিন্তা কলে মু তো পুরুষ লোক নুহে
0: করিবি কোন
1: মোর ভাইঙ্ক সাঙ্গরে যুদ্ধ করি মু চিত্রসেন কু বা বঞ্চাইবি কিমিতি এই কথা চিন্তা কলে সুভদ্রাই
0: নাম
1: তো কলে ঝিও।

আকাশ এতবড় যে কার্যক্রম রিলে করে প্রচার করলো আকাশবাণী কটক কেন্দ্রর আকাশবাণী বারিপদা। এথর শুণত ভক্তি গীতর কার্যক্রম। ভক্তি গীতর প্রথম কণ্ঠশিল্পী সুভাষ দাস, গীত রচনা ভারতী কৃষ্ণ।